0: আজ সামনে তো তা শুনবে না, টুকু পাহুমেলা
1: ওয়া টিটিমেলা ন্টাতে সেটিস
0: সামনে তে টিটিমেলা
1: o ganwa ke ntate Sethis Pitso sa dinne
0: ha re go kwa ke mabe tsantse lo ke ke nang ba te di ba tsa o ti ba ana ba o kwa le nda
1: ntate wa ka o sontsole la te ba sentse ba ukwa bana beso a a ka nnete ha ona le le gopo ntate se di speech ka mono ka kgobala e ja bohobe
0: no mo go tsaha o di